0: 90, 40, 40, 70, 80.
1: আহা বিলিয়ান কিছু কিনে কিসান কত কিসান তাই ভরসা
2: সাধু ছন খেত সাধু ছন পারিনি সাধু ছন
3: ঘর কে ছাই ওই কাজের মুখরা কুকুর

0: জানিসিমা নানি, দুধকে বড় করে জানো রাখো, আমরা খাই কি জানি, দুধ কমলে পাইলে পাইল না, আইলা হয়ে থাকে।
1: সারা
0: দেরি আর

0: سلام چھکیتا سلام چھپانی سلام چھتا
1: বিভিন্ন পথে ভগ্ন পাইনি ভোটরাত্রকারী তথা ফসল ফসল পূজা বর্তমানের চার পর্ব উপহার রূপ জানি আর দৈনিক সদক উপর মাত্রায় সংস্থানের তাজা তরকারি তথা ফসল এটাই ছাড়া হলো
2: বিভিন্ন আইটেম তো মৌসুমি দ্রব্য মৌসুমি তরকারি তথা ফসল আলু ডাল ফুল সবজি পূজা ঘাট চাল গায়ক তরকারি তথা ফসল ভাই ফুল ফসল ভাই এর কথা ছিল যদি মুখা
0: হাউসিটি
1: কিষাণ চৌধুরী সিদ্ধ সিং পশ্চিম সাহেব কুড়ি লোকসভা

থাকি, মনে করছি এটা রাজবাহিনীর আস্থা আসনা খানা খাই খাবো তোমাকে দি ভগবান আছেন বা নেপো দেখালেন তাই